0: আচ্ছা ফজলুর রহমান, গুড মর্নিং, আর ইউ অ্যাভেলেবল ফর আস টু রাইড? আই হ্যাভ 119 গ্রেঞ্জ, 119 গ্রেঞ্জ ইজ গোনা বি ফর আ ব্ল্যাক ড্রাইভার সিলভার করোলা।
1: West 101, you service West 1.
2: West 1, good morning.
1: Good morning. Can you check 61 Virginia? That's 61 Virginia. Paul's having a dispute with a friend. We want to escort it out.
2: Six.
1: West 201, you in service?
2: Two, that's correct.
1: Good morning. Can you check tenant landlord dispute 16 Duncan?
2: Proceed.